0: দেখ তো পুত্র মৃত্যু এলে মোর মৃত্যু এব তো পুত্র মৃত্যু এলে মোর মৃত্যু এব সদবল চপাতাল শুন ওই জীব
1: জীব
0: সব মন চপাত।

দিলাম। বাবু প্লাধ দেখো তুমি, এই মহর প্রণাম নিয়ন তোমা জননী প্রভু ভগবান আসিলাম শেষ মায়ে।